0: মতি।
1: আসসালামু আলাইকুম। জি সো খবর কে হুকুম জি না
2: ডগর
1: নারি তা দোকান দা সওয়ালি উর চিরতা তো কারকছে বস সওয়ালি খান আর তাওয়াল জমু বাল চে নাম জান সারা সেও কাও হামিদ ওয়াল খুমা সারা সেও দা নাম্বার কানা নো বারাল তা নাম সেও কাও চি বিয়ার না বেরে রে না
2: বাজে দা ওই চি দে মো ওই খাম খাবে তো ওই ও কা নো মা উরবি দা রুডি বে না গওলি আগা কোন প্রোগ্রাম না উরবি
1: সা
2: সেবে লা জঙ্গির কই দাবো জঙ্গির কই দাবো খাম খায় মো নো মা উখলে ও মো তবে লম্বার গুমি লম্বার বের কা
1: برابر کی انشاءاللہ السلام علیکم خیر دا جی سو خبر کیا ہوتی کم زائنا ٹانک نہ خبر کیا عبداللہ ٹانک چی دا کم جی نہ خبر کیا عبداللہ اور شا شا دوام زال دا چی ما تا ٹیلی فون کیا بیدی چاہتا نہ دا کڑا ہے
2: نا جی بیا میں دا کڑا بلو اتا وہ چلی بکارل تی ملاو جی آدھا سا ملاو سا
1: দাদা ফায়দা মিলাও কড়া তের রসি মাউলি কালার আন্দে রাজি বস তা কাল মিলাও
2: সি
1: দাদা ওসে নন ব্যা মিলাও সো ওস গোরা লার উলি দিলা কেন বাদর খান গোরা নোরা খুয়ারি কই গোরা প্রোডাক্ট টোল ইস্তেমাল আই হালকো তোমার ফেরেওয়ার কই ও তা হুমা ব্লাউজ তকলা প্রোডাক্ট ইস্তেমাল কে জরবত খান জিতাওয়ার সে বেবাদি মিনা নোরা জিয়াতি বস সোমরা প্রোডাক্ট দি ইসমার বল স্প্রে দার বল আয়েল দি ফেস ওয়াশ দা শ্যাম্পু দা দেখো না সব গরমি মুনা দি কেনা দেখো ডের জরুরি চিজ ইস্তেমাল কি সাবুন ইস্তেমাল শ্যাম্পু বা ইস্তেমাল আবে দাসে চিকুমা দা নোরা প্রোডাক্ট দি কেনা চিকুম জরুরি প্রোডাক্ট দি দে বাচ্চা নো দে পারে বা গরমি দা নো দে পারা পাউডার লা সার আউডে নো ইস্মার বল স্প্রে রাউডা দাসে কপড়ো মি জোনা দে পারা বা সার্ফ রাউডে নো ইস্মা সার্ফ রাউডা নো মুড়া ও রেগুলার দে তাসো দে রুটিন দে কোর ইস্তেমাল শৈ না দি ইনশাল্লাহ বস দাওয়া গানে বা কবি ডেরা মান্না ওর জানা
2: ওকে
1: আল্লাহ হাফেজ।